0: हेलो फरमाइश।
1: हेलो फरमाइश, नमस्कार।
0: नमस्कार। हेलो फरमाइश में आपका बहुत बहुत स्वागत है।
1: खुलुम भाई सर,
0: खुलुम भाई,
1: खुलुम भाई
0: खुलुम
1: माने
0: भाई,
1: नमस्कार।
0: नमस्कार। हाँ हाँ हाँ
1: ভালে আছে না বতৰ এফালে?
0: হ্যাঁ, বতৰ ঠিকে আছে।
1: হয়, এফালেতো বহুত গৰম হৈ আছে এফালে অসমত।
0: আচ্ছা, যোৱাকালি বৰষুণ দিছিলে, এতিয়া ডাৱৰীয়া হৈ আছে বতৰটো।
1: আমাৰ এফালেতো বৰষুণ 4 দিনমান হ'ল, খালি বৰষুণে হোৱা নাই।
0: তেনেহলেতো গৰম হবই আৰু।
1: গৰম হ'ব, তথাপিও মানে ইমানটো ৰ'দ নাই, তথাপিও মানে ডাৱৰবোৰ আছে, তথাপিও গৰমটো বেছি বাঢ়ি গৈ আছে, মানে 40 ডিগ্ৰীলৈকে যায় কেতিয়াবা। তথাপিও আমাৰ অৰুণাচল বৰ্ডাৰে হয় আমাৰ জাগাও, তথাপিও মানে গৰমটো বেছি হয় মানে ইয়াত। হয় হয়।
0: তেতিয়াহলে
1: মানে গানে কা ফরমাইশ করতে চাতা হ স্যার।
0: হ্যাঁ জি, পেহলে আপনার নাম বতা দিজিয়ে।
1: হ্যাঁ, মেরা নাম হ্যাঁ অমল বসুমতারী জি। আজ মে গানা শুননা চাতা হ, কৃষ্ণ অবতার ফিল্ম কা গানা হ্যাঁ।
0: ওকে
1: আর ইসমে হামকো প্যার করে গানা কো শুননা হ্যাঁ।
0: ওকে।
1: আর মে দোস্তো কো ডেডিকেট করনা চাতা হ। সবসে পেহলে ভাই কোন মুন্ডা কো ডেডিকেট রহেগা সোরাই দেব সোনারি আসাম সে, বিমল বসুমতারী কো ডেডিকেট রহেগা জোনাই ধেমাজি আসাম, জোনাই মেসাকি সাপুরি সে, আর গোলাঘাট আসাম সে রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি কো ডেডিকেট রহেগা, আসারিয়াজান কার্বি আলং সে, যোগেন্দ্র রংপি, সোনালী এন টেপি, ধরমকিরি রংপি, আর আমারে সবচেয়ে প্যারা সবচেয়ে আচ্ছা লিসনার হে সারদা প্রসাদ জি কে লিয়ে ডেডিকেট রহেগা, আর আমারে ভগবান সিং পরমার আর রমেশ প্রজাপতি কো ডেডিকেট রহেগা, রাকেশ পুরন বর্মা আর জহলাল বর্মন, প্রেমজিৎ চক্রবর্তী কো ডেডিকেট রহেগা, আপকো ভি, নুরি ম্যাম কো ভি, আর অরুণ এফ এম কি সবি আরজি সো কো আর আকাশবাণী সবি ইঞ্জিনিয়ার কো ডেডিকেট কর রহা হুঁ স্যার।
0: ওকে, বহুত বহুত ধন্যবাদ মুঝে আর নুরি ম্যাডাম কো শামিল করতে। তো অমল জি, কল করতে বহুত বহুত শুক্রিয়া। শুনতে হ্যাঁ আপনার পছন্দ কা গানা কৃষ্ণ অবতার ফিল্ম সে।
1: থ্যাংক ইউ স্যার।
0: ওকে ওকে, ধন্যবাদ।

0: हेलो फरमाइश।
1: हेलो हेलो सर, नमस्कार
0: नमस्कार। हेलो फरमाइश, ईटानगर में आपका बहुत बहुत स्वागत है।
1: जी।
0: जी
1: सर मैं धेमाजी असमर्फा बिमल बसुमतारी कोई आसू सर।
0: बिमल बसुमतारी जी, कॉल कर रखा है, बहुत बहुत धन्यवाद। कैनो को ऐसे अपने को
1: ओए ओए सर ভাল আছে। আপনার স্যার আসামিস কলে ইমান শুনি বলে ভাল লাগে।
0: বহুত বহুত ধন্যবাদ পাৰো আৰু জেনে তেনে।
1: বহুত শুনি বলে ভাল লাগে। আমার স্যার বেশি স্পষ্ট স্যার।
0: অকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ। আৰু আপোনাৰ তাত বতৰ কেনেকুৱা আছে এতিয়া?
1: হয় স্যার, আজি বতৰটো অলপ এনেকুৱা, অলপ ৰ'দ ওলাইছে, অলপ ডাৱৰীয়া হৈছে, এনেকুৱা চলি আছে, গৰম আছে কিন্তু।
0: আচ্ছা, বৰষুণ হোৱা নাই ন?
1: হয় স্যার,
0: আচ্ছা, এতিয়া ক'ত আছে, ঘৰ নে দোকান?
1: হয় স্যার, মই দোকানতে আছো।
0: অ, দোকানত আছে ন? অকে অকে,
1: হয় স্যার, দোকানত ফোন কৰিছো। আজি স্যার মোক জানান সন্ধ্যা কৰ গান শুনাই দিব।
0: অকে, গানটো
1: ওচান দিনী বুলি আছে না, এইটো গানটো শুনাই দিব।
0: অকে, হা হা,
1: ডেলিগেট কৰিব চাওঁ স্যার।
0: হা জি,
1: হম লোকা হে, অমল বসুন্ধরা হে, ফাইকন মুন্ডা হে, অঞ্জলি বসুন্ধরী, রমেশ প্রজাপতি, রমেশ পাত্র, ধরমবীর, অংশীলা বসুমতারি, রাকেশ, রুকুবিলা মিঠা, দুর্গেশ নগনপুরী, সুনীতা বসুমতারি, অংশুলা বসুমতারি, পূরণ বর্মা, হিতেন্দ্র দাস, যোগেন্দ্র রংপি, আরো দিবাশিষ হাজরিকা, সকলে গীতটি উপহার দিবে স্যার। আপনাকে
0: ওকে, বহুত বহুত ধন্যবাদ। আহক শুনিম বিমল বসুমতারী জি আপনার পছন্দিতা গানা জানাম সমঝা করো ফিল্মৰ পৰা।
1: ধন্যবাদ, ফোন করা রিসিভ করা, ধন্যবাদ।
0: ধন্যবাদ।